খোবাই সারা বিরা জেপুর যাজি লেতা তো আজ তারারি চুন্দরি এ মারে মির গানে নি আপ বতাবো জি মারে মির গানে নি আপ।